ইয়াই আয়ুষ্কার বিকাল নোক বিয়োগ প্রেমার দিবি হয় এঙ্গারে বর্ষে বেয়ার আও আসে ইয়াই দূরে তার পাশালি তার দোতায় কান্তাচ্ছেন সিমু অসে কার ইয়া